তবেন দুজা আরমা কই সাতিরা খেল আখাড়া জিও তবেন দুজা আরমা কই সাতিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আস সুনাইয়ে জো কহনা সব সবজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস জিদে বড়িয়াই তা তেরি বড়িয়াই।